0: আয়রন কন্টেন্ট তো খাইছি বলে কেতিয়াবা তো ভমিট পি করব নিয়ে আছে, আর গুণ বিয়া আছে, স্মেল বিয়া আছে অদর। তাইলে পরা ইউটেনসিলস বাকেট খান নিচিন আর পানি জমা করা ইউটেনসিলস খান ইতুপরা লাল করে না ভাঙাই দিব। ইন দি ইয়ার 2004 and 2005 আমি খান একটা স্টাডি করি যে ডিমাপুর চুমুকি ডিমা নিউল্যান্ড পেরেন ইনডে গ্রাউন্ড ওয়াটার স্টাডি করা দিত। দুসরা স্টেট খান দিত আসাম নিচনা ওয়েস্ট বেঙ্গল নিচনা তো আর্সেনিক কন্টেন্ট বেশি পাইছে, নইলে ফ্লোরাইড বেশি পাইছে, নইলেবি দুসরা হেভি মেটালস লা কন্টামিনেশন কোনো পানি খাইছে বলে আমি খান ক্যান্সার খান ওলাই যায়, স্কিন ক্যান্সার খান নইলেবি বন লা প্রবলেম ওলাই যায় ইনিয়া তো ধান এক্সেপ্ট ইটু পেরেন ডিস্ট্রিক্টে খামদে বাজারে একটা ফ্লোরাইড হাই কন্টেন্ট হয়েছে ইটু আমি খান সিল করছে। আর দুসরা তো মাইনর ইনি ডিমাপুর এরিয়াতে তো আইরন কন্টেন্ট হাই রাখছে বলে ইটু ন্যাচারাল ফিল্টার বা বালু আর কয়লা খান হালি না ফিল্টার করছি বলে তো ইটু ড্রিঙ্কেবল ওয়াটার হয়ে যায়। আমি খান এটা রিভার খান হলিবি গ্রাউন্ড ওয়াটার খান হলিবি নাগাল্যান্ড কন্ডিশনে সেফটি আছে বলে আমি খান রেইন ওয়াটার তো পারদাক ইটু রিউজ করব লাগে আর রিচার্জ করব লাগে কেলে বলে ডিমাপুর নিচিনা দিয়ে তো বেশি মানুষ তো ডিউপ ওয়েল আর রিং ওয়েল খান চলাই আছে অলিবি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করানো হলে স্লোলি ইটু ওয়াটার টেবল তো নামি যায় যে কি পানি হলিবি এটা নাগাল্যান্ড দিয়ে তো কোয়াইট সেফ আছে আর হেলথি আছে এনে কব পারে। নাগাল্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড তো দুই পার কোল মাইনিং এরিয়াস ইন নাগাল্যান্ড স্টাডি টেক আপ করেছে। উই আর মেইনলি ইন মন ডিস্ট্রিক্ট আপার টিরু আর নাগিনিমরা এরিয়া আর মৌচুং ডিস্ট্রিক্ট মাংকুলমা ডিভিশন আর তুলি ডিভিশন দে আর ওখা ডিস্ট্রিক্ট আর লংলিং ডিস্ট্রিক্টে কোল মাইনিং লা তো আমি স্টাডি করেছে। তো ইটু এফেক্টটো আমি খান লোকাল মানুষ খান তো বাহার মানুষ খান কিবি মাটি দি দিব আর কোল মাইনিং করব হলিবি তান কোল মাইন করব ইটু পিছতে ইটু লা কেতিয়া রেড হোল গুছি বলে তো রেড হোল লা এফেক্ট পেয়ে আছে হলিবি ওপেন কাস্ট মাইনিং। ওপেন কাস্ট মাইনিং করা পিছতে তান ইটু মাছ পুখুরী নিচিনা বন ডর একটা ডেভেলপ করে দেব পানি পুরা লাল হয়ে যাব ইটু হেভি মেটাল কন্টেন্ট বি আছে আয়রন কন্টেন্ট বি পিছিয়ে আয় আছে আর ইটু ইনিয়া সার দিয়েছিল ইটু কেতিয়া পানি পুরব ইটু ওভারফ্লো করব ইটু লা পানি তো যায় না নদীতে আর স্প্রিং না রিভার দিয়ে যাব আর মাছ খান আর নদীতে কি আছে মাছ পরা লই কিনা কি জানোয়ার আছে ইটু সব মরি যাব ইনিয়া কন্ডিশন আমি খান লগ পাইছে। এতিয়া স্লোলি উইথ দি ইনিশিয়েটিভ অফ জিওলজি মাইনিং আর ফরেস্ট খান বা অল্প অল্প করে আছে অলিবি মাইনিং পার্টি তো আমি খান আরও কাম পিছি বাকি না যায় কেলে বলি তো আমি খান কি মাটি ভিতরে আছে ইটু তো লয় আছে অলিবি এনভাইরনমেন্ট কি আরও বিয়া করে দিয়ে যায় ইটু কারণে সাইন্টিফিক মাইনিং প্র্যাকটিসটো আমি খান করব লাগে। আমি খান পেরেনিয়াল রিভার্স অফ নাগাল্যান্ড কইনা নদী খান ডর সব তো চাইছে তাতে রিভার ছাতে রিভার ডান্সরি রিভার জি কহিমাতে রিভার মেলাক তুলি দে আর রিভার জঙ্কি শিলয় লেক আর দয়াং দিক্ষু ইনিয়া চাইছে। আমি খান বায়োমন্ট্রিং এক কইনা একটা ওয়াটার কোয়ালিটি চা লাগা একটা মেথড আছে তাতে আমি খান নদীতে যাই না আমুক নিচিনা আর স্পিসিস ছোটো ছোটো মাইক্রো ইনভার্টিব্রেট কয়ে টাঙ্গি ধরব আর আমি খান কাউন্টিং আর স্পেসিফিক আইডেন্টিফিকেশনে একটা মেথড আছে ইটু করি না স্পটে ইটু বায়ো মনিটরিং করা তো রিভার তো ভাল আছে ইটু অল্প কন্টামিনেট আছে কিনা কব পারে কেলে গেলে তো কেতিয়া ইটু মাইক্রো ইনভার্টিব্রেট খান তো নদীতে জানোয়ার খান তো না পাই যাব বেশি কমতি পাই যাব ইটু নদীটো বেশি ডিস্টার্ব আছে পলিউটেড আছে কব পারে হলে বেশি ভেরাইটি পাইছে বলে তো ইটু নদীটো ভাল আছে ইনে কব পারে ইন সিম্পল টার্ম না আর ইটু অল ওভার নাগাল্যান্ড স্টাডি টেক আপ করেছে আর আমি খান ইটু এটা রিভার ওয়াটার দিবি আমি খান ইয়ারলি তো স্টাডি করে আছে তো ইটু স্টাডি তো বেশি অ্যাডভান্টেজ আছে আর বেশি ইন্টারেস্টিং আছে।
1: গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন অ্যালোন আর ইনসাফিসিয়েন্ট ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ইজ এ কর্নারস্টোন অফ এনি এফেক্টিভ সলিউশন অ্যাক্টিভ কমিউনিটি পার্টিসিপেশন আর ইকুয়ালি ভাইটাল।
0: আমি খান নাগা মানুষ তো বেশি খুশি পাব লাগে নাগাল্যান্ডে হাওয়া পানি খান দলি তো কলে তো ইমান ভাল চাপা দিয়েছে হলিবি ডিউ টু আর্বানাইজেশন আর পপুলেশন ইনক্রিজ পরা স্পেশালি আর্বান এরিয়াতে ইটু প্রবলেম আসি আসি ফেস করে আছে ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে ইটু কনসার্ন stakeholder

গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা। পুঁজির লগা খবর দি আছে সংগীতা শর্মা। ইউনিয়ন হেলথ আর ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিষ্টার জগৎ প্রকাশ পড়া আজি নিউ দিল্লিতে 10 ইয়ার্স অফ পি এম এস এম

রোমানি হিন্দি ফিল্মি গেট প্রোগ্রামটি দুসরা গেট আপনার কান শুনি থাকিছে ক্রিশ ফিল্মত সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল লগা বাজছে আর এইটি গেট কারণে সঙ্গীতকার থাকিছে রাজেশ রোশন আর লিরিক ইব্রাহিম আস্ক শুনে থাকা সাবিলাক দুসরা গীত না বাজা আগতে একটা দুইটা মেসেজেস লই দিয়ে আছে ইয়াতে লিখি কিনা পাঠাই আছে সাপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ এফ এম ট্রাগপল্লা ফ্যামিলি সবকে গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে আ ভেরি ভেরি গুড মর্নিং টু সাপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ গুড মর্নিং উইশ আহি কিনা আছে দুর্গেশ

প্রোগ্রামটি দুসরা গীত আপনার এখানে শুনে থাকিছে অনুরাধা পাঁচোয়াল আর কুমার সানু লগা আওয়াজে আশিকি ফিল্মত শুনে থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম আগে নালই যা আগতে আপনার খান কারণে এটা সময়তে কহিমা টাউন লগা রিয়েল টাইমটি ট্রাফিক আপডেট আনি দিয়ে আছে মন খোলাপরা লই কিনা পিএইচ কিউ জাংশন মাজত লগা রাস্তা এটা সময়তে নর্থ বাউন্ডে ভারী ট্রাফিক দেখায় আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে মানে ট্রাফিক তো মাজতে আছে আলাক রাস্তা লবলে থাকিয়া ইচ্ছা বেলাখান লব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লই কিনা জেল কলোনি পিএইচ কিউ জাংশন পরা লই কিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউন্ডে হলে ভারী ভারী ট্রাফিক দেখায় আছে আর সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে আলাক রাস্তা লব পারে পারা মেডিকেল পরা লই কিনা টি মডেল আর আই জি নহলে বা লেডিস মাইলস রোড টি সি পি পরা লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউন্ডে তো হলে ভারী ভারী ট্রাফিক দেখায় আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখায় আছে আলাক রাস্তা লবলে মন খান লব পারে টি সি পি পরা লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লই কিনা এন এইচ এ কে আর সেন্সেস পয়েন্ট আর ফুলবাড়ি পরা লই কিনা খুচজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে ইয়াতে হালকা ট্রাফিক দেখাই আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে মানে ট্রাফিক তো মাজতে আছে ইটোর উপরে আপনার খান আলাক রাস্তা লব কইলে লব পারে সেন্সেস পয়েন্ট পরা লই কিনা এন এইচ এ কে হাই স্কুল জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা আর এন এইচ এ কে জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দুইটা দিবি হালকা হালকা ট্রাফিক দেখাই দিয়ে আছে এইটো থাকিছে কহিমা টাউন লগা রিয়েল টাইমতে ট্রাফিক আপডেট শুনে থাকা সববিলাক আপনার খান সব প্রোগ্রাম লতে জুড়ি থাকিবি আকবি আনি দিয়া হব রিয়েল টাইমতে ট্রাফিক আপডেট

0: FM 드래곤 밴 뉴스 뮤직 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: हाँ जी बेयर लिसनर्स, जैसो मैंने दिया से यदि रियल टाइम टी कोई मैं ट्रैफिक लगा जानकारी और कोई दिया से नॉर्थ बाउंड को ले तो इधर नॉर्थ पे नहीं जहाँ लगा ट्रैफिक डायरेक्शन से हेडेड टुवर्ड्स हाई स्कूल एरिया और साउथ बाउंड तो साउथ ऑफ कोहिमा फिर नहीं आया लगा ट्रैफिक डायरेक्शन हेडेड टुवर्ड्स बीएससी तो यदि मोंकला और पीएचक्यू जंक्शन में जो दिया से को ले नॉर्थ बाउंड ला डायरेक्शन टी ट्रैफिक तो हैवी दिखाया से यानी ट्रैफिक पीछे आसे और साउथ बाउंड ला डायरेक्शन टी तो ट्रैफिक लाइट ही आसे अलग रास्ता लो को ले तो ऑल मिनिस्टर्स हिल टू जेल कॉलोनी इतो रास्ता लो पारे वो PHQ junction aro major junction majode ase kole north bound la direction je traffic to moderate ase yani traffic to iman bishi bi noy aro iman kom to bi noy ekta hisab te ja ase aro south bound la direction je traffic to light ase ago dusra rasta lo parbo bara medical to t model to ig noliba ladies mile road tcp aras point majode ase kole north bound la direction je traffic to moderate ase aro south bound la direction je traffic to light dekhai ase আগো দুসরা রাস্তা লো পারেবো TCB টু রাজু পয়েন্ট নলিবা বক্স কাটিং টু NHK টু সেন্সাস পয়েন্ট নলিবা ফুলপারি টু কচুজি গ্রাউন্ড টু রাজু পয়েন্ট আর সেন্সাস পয়েন্ট মাজদে হলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুটা ডিরেকশন দিবে ট্রাফিক টু লাইটে আছে হাই স্কুল জংশন টু সেন্সাস পয়েন্ট মাজদে হলে নর্থ বাউন্ড লা ডিরেকশন দিয়ে ট্রাফিক টু মডারেটে আছে আর সাউথ বাউন্ড লা ডিরেকশন দিয়ে ট্রাফিক টু লাইটে খায় আছে আলাগ রাস্তা কান লো পারেবো বিলিগ্রাম রোড DBS নলিবা হাই স্কুল জংশন টু টি মডেল রোড NHK জংশন আর সেন্সাস পয়েন্ট মাজদে হলে নর্থ বাউন্ড লা ডিরেকশন দিয়ে ট্রাফিক টু মডারেটে আছে আর সাউথ বাউন্ড লা ডিরেকশন দিয়ে ট্রাফিক টু লাইট দেখা আছে আগো দুসরা রাস্তা লো পারব TCP টু রাজু পয়েন্ট ইট ওয়াজ এ রিয়েল টাইম দিয়ে কইমা ট্রাফিক লাগে জানকারি আপনি খান গিয়ে শুনে দিছে আগো এ দিয়ে আগে ভরাই নানি দিওলে আছে লাইভ অন ইন প্রোগ্রাম হিন্দি ফিল্ম খান প্রোগ্রাম দে
0: FM Dragon Band
2: 103 MHz
0: News, Music and Entertainment FM 103 MHz
3: হুনি থাকা সবিলাকে আকো স্বাগত করে আছে আকাশবাণী FM Dragon Band 103 MHz পর আপনার খান কারণে ইতিয়া সময়টা নি দিয়েছে হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি লাইভ ফোন ইন শুনি থাকা সববিলাক যদি আপনার খান ইতালগে বি টিউন ইন করে আছে কইলে মানে ইটু প্রোগ্রাম দিয়ে আহিকা সামিল হবি আপনার খান পছন্দিতা গীত খান আপনার খান পছন্দ করবি আর ইটু কারণে আপনার খান তারিখা জানি আছে মানে কল ইন করবি 0370224303 নম্বর আগে কই দিয়ে আছে 0370224303 মই লগতে বাতচিত করবি আর মই ইয়াতেপরা আপনার খান পছন্দ করালা গীত খান বাজাই দিয়া হব তো মই আপনার খান লাগা কলস রুখিয়া সময়তে একসাথ মিলি কিনা হরিব কুমার সানু আর আলকা ইয়াগনিক লাগা আওয়াজ দিও ফিল্ম সোলজার

0: শুনি থাকা সববিলাক ইয়াতে আপনার খালনা কলস আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়ে আছে লাইভ হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম। হ্যালো,
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্তে, বলি, আপনার শুভ নাম? আপনার শুভ নাম? আপনার শুভ
1: নাম? মানে রমেশ প্রজাপতি বল রহা
0: হুম। ওকে রমেশ জি, বলে কেসে হ্যাঁ?
1: মানে স্বস্থ হুম, মস্ত হুম, গরমি কে আনন্দ লে রহা হুম, দোকান মে বেঠে হুম, আপকা কার্যক্রম শুন রহা হুম।
0: বহুত খুশ হুম, আপ আজ ভি আকে কার্যক্রম পে জোড় রহি হ্যাঁ, তো বলে কোন সা গীত শুননা হ্যায় আজ?
1: দূত কা কর্জ হ্যায় ফিল্ম।
0: দূত কা কর্জ হ্যাঁ, কোন সা ওলা গীত শুননা হ্যায় আপকো?
1: শুরু হো রহি হ্যায় প্রেম কাহানি।
0: ওকে, কিসি কো ডেডিকেট করনা হ্যায়?
1: জি জি জি, ভগবান সিং পরমার জি হ্যায়, সবসে পহলে তো আপ
0: হ্যায়। ওকে থ্যাংক ইউ।
1: ভগবান সিং পরমার জি হ্যায়, পূরণ বর্মা জি হ্যায়, গজরাজ লোধি জি হ্যায়, কেশরি সিং রাজপুত হ্যায়, মহেন্দ্রলাল চন্দে হ্যায়, প্রেম সিং সিসোদিয়া হ্যায়, ওর লোকেন্দ্র বন্ধমা জি হ্যায়, ধরমবীর হ্যায়, আশুতোষ জি হ্যায়, সঙ্গীতা জি হ্যায়, পূর্ণিমা জি হ্যায়, অবিনাশ জি হ্যায়, শিব লোহার হ্যায়, রাকেশ শিমলা সে হ্যায়, বিমল হ্যায় আসাম সে, অমন ভস্মাকারী গোল্ডি, পুনম জি, অমর সিং সাহু, ভাই কো মুন্ডা, রমেশ পাত্রে।
0: ওকে রমেশ জি।

PSQ junction traffic to moderate ase aru southbound direction de traffic to light dekha ase alag rasta logole to old ministers hill to jail colony to rasta lo paribo PHQ junction aro major junction majode ase kole northbound direction de traffic to moderate ase aru southbound direction de traffic to light dekha ase agu dusra rasta lo paribo paramedical to tree model to IG noileba ladies mile road TCB aru Raja Point majode ase kole northbound direction de traffic to moderate ase aru southbound direction de traffic to light ase ido alag rasta han lo paribo TCB to Raja Point noliba box current to NHK to census point noliba pulbari to kojuzi ground to Raja Point Raja Point aru census point high school junction to census point aru NHK junction to census point ido rasta kande northbound aru southbound de traffic to light ase ইডো আছে আপনি আনি দিয়া শুনিলে রিয়েল টাইম দি কয় আমার ট্রাফিক লাগা জানকারি দিয়ে আছে আগো আমি খান কন্টিনিউ করে না শুনিবলে আছে লাইভ অন ইন প্রোগ্রাম

0: হনি থাকা সাববিলাকে আকু স্বাগত করে আছে লাইভ ফোন ইন হিন্দি ফেমি গিডস প্রোগ্রামটে দুসরা কল আকু আহি কিনা আছে লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট হু ইজ দ্য নেক্সট কলার হ্যালো হ্যালো
1: হ্যালো
0: কবি কোন কো আছে
1: হ্যালো
0: হ্যালো কোন কো আছে
1: মন্দির কলিং
0: ও মন্দিরা আফটার সাচ আ লং টাইম
1: traffic jam
0: I know the other day even that Durgesh was complaining
1: yeah I heard him complaining that gutta aa gaya bolte medical Timothy na Tenzin I think Timothy or Tenzin yesterday was I got a call yesterday
0: mm-hmm.
1: then I also I complained that people who get every day should stop one day for us and all that if you say like that maybe they'll misunderstand and also we'll have to face it with like we have to try our luck and all
0: that's exactly what we are supposed to do because
1: I know so I said let me try my luck today also
0: so you are very lucky so you tell me what song do you want to listen to
1: my all time favorite war
0: Whoa, okay.
1: Yes.
0: Whoa, which song?
1: Abhijit Bhattacharya.
0: Huh?
1: Abhijit Bhattacharya's song, Upar Wala Tune Ye Kya.
0: Okay, and any dedicate you want to make? Hello? Hello? শুনি থকা সববিলাক লাইন যাই যা হ'ব এইটো কাৰণে এতিয়া মন্দিৰাৰ পৰা কল কৰি কিনে পচন্দ কৰিছে ও ফিল্ম কি গীত অভিজিত লগা আৱাজতে তো মন্দিৰা ইফ ইউ আৰ ষ্টিল টিউনিং ইন দিছ ইজ ফৰ ইউ ও ফিল্ম দ্য লাইন ৱেণ্ট অফ এণ্ড উই কুণ্ট মেক এনি ফাৰ্দাৰ কনভাৰ্চেশ্যন আই এম ভেৰি চৰি এবাউট দ্য লাইনছ হোৱাট এভাৰ ইট ইজ হিয়াৰ ইজ ইয়ৰ সং ৰিকুৱেষ্ট Abhijit, you please enjoy the song.

Huni taka sabila kismat film ki git logote live phone in program aji karne imanote ses kuri dia se aji ji manjon biai gina program de shamil hoi se apnar khan sopo porte khushi jana idea se aro ji manjon bi phone lagatar lagai gina line lagyana apnar khan mon dukhi no bi aji rati 6 baji te ako sms request attaki bole se to আপনার খান ইটু সময়টা আকো আহি কিনা আপনার খান পছন্দিতা গীত খান পছন্দ করিবি কই কিনা জানাই দিয়া সিং শুনি থাকা সববিলাক এতিয়া পৰা অলপ পছতে আপনালোকে নিউজ হেডলাইন্স দিয়া শুনিবলৈ পাব আৰু হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰেম আকৌ কণ্টিনিউ কৰি দিয়া হ'ব।

আর্জিছ চয়েছ ইন্দি ফেমি গীটস প্রোগ্রামটি শুনে থাকা সববিলাকে আকো স্বাগত করে আছে। আর এটা সময় লাগা প্রোগ্রাম সবচেয়ে পহিলাতে আপনার খান শুনে থাকিছে অলকা ইয়াগনিক আর খরচ লাগা আওয়াজটি সির্ফ তুম ফিল্মত। এইবার দুসরা গীত দিয়ে আছে রাকসাত ফিল্ম কি গীত গাই আছে অভিজিৎ আর চন্দ্র দীক্ষিত।

0: Hello.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello, good afternoon.
2: Good afternoon.
0: Hello, can I know who is speaking? All right. আর আপনি লাভাল নাম কি আছে? All right. Welcome into the program. What can I play for you today? Any gospel song? আচ্ছা, ওকে, সো আমি বেসার ইনি আপনি কে দি দেব, ওকে, সো আপনি লা ডে কি না যাসে, হাউ ইজ ইয়োর ডে?
1: হ্যালো,
0: ইয়েস, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা আচ্ছা, সো আপনি লা ডে কি না যাসে, ভালাস না? আচ্ছা, is it okay if I play for you a song by Avalon?
1: Pardon?
0: Yes, is it okay if I yes? Acha, so gospel song ta bajawi kina request screen is na moi Avalon lagana ekta apni karne bajai do de. Acha, thank you so much for calling in and being a part of this program. Hope you enjoy this. Thank you.

0: আপনার কান যদি ট্রাফিক দিলেই অভয়েড করবলে মন হইলে অল্টারনেট রুট নইলে বি দুসরা রুট পার মেডিকেল তো টি মডেল তো আই জি দে লোলে পারব ওর ফ্রম লেডি মাইলস রোড টিসিপি টু রাজু পয়েন্টক ট্রাফিক এটা নর্থ আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডারেট আছে রাজু পয়েন্ট টু সেন্সাস পয়েন্টক ট্রাফিক এটা নর্থ বাউন্ডে মডারেট আছে আর সাউথ বাউন্ডে লাইট আছে হাইস্কুল জাংশন টু সেন্সাস পয়েন্টে ট্রাফিক এটা নর্থ বাউন্ডে লাইট আছে আর সাউথ বাউন্ডে মডারেট আছে এন্ড ফাইনালি এন এইচ এ কে জাংশন টু সেন্সাস পয়েন্টক ট্রাফিক এটা নর্থ আর সাউথ বাউন্ড দুইটা দেবি লাইট আছে দ্যাটস ইট ফর দ্য মোমেন্ট উই উইল বি ব্যাক এট ফাইভ পি এম ফর মোর ট্রাফিক আপডেটস স্ট্যান্ড বাই ফর আর রুল Connect program coming up next.
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Gauri Palia itu du hile du notun suna laga main pa itu nishna se aro itia pigri gauri palia itu du hile du তার লগা পটেনশিয়ালিটি ইটু সব পা ইটু দু ইতিয়া বি নাপুঞ্চিয়া ইটু বি দেখি আছে গাহরি পালিয়া তো হলে তো খেতি বাড়ি কুড়িয়া মানু খান নিমিতে তো একদম পয়সা টকা আহিয়ালা রাস্তা ডর একটা আছে কিন্তু আমি হান লগা হাওয়া পানি ঠিক নহওয়া পিগরি ইন্ডাস্ট্রি কারখানা ইটু দু হলে তো ডর একটা থ্রেট দিগদার নহলে বি ডেঞ্জার একটা আনি দি আছে কিনিমদে হলে তো এটা গ্লোবল ওয়ার্মিং দিন তো গরম হয়ে যা আর দিন তো বুটলা বুটলি হয়ে যা এটু বি দেখি আছে এটু নিমিলে পিগরি ইন্ডাস্ট্রি এটু বি অলপ দিগদার ইনিয়া বি হওয়া আছে এনভায়রনমেন্ট হাওয়া পানি লাগা ভাইটাল কম্পোনেন্টস এটু হান তো হলে থার্মাল ডায়েট্রি আর ম্যানেজমেন্ট ফ্যাক্টর্স এটু হান আছে কিনিয়া করি কিনে ম্যানেজ করব এটু হান লাভি আছে হাওয়া পানি লাগা লাগিয়া লাগা নিডস ইটু হান ভাবনা করি কিনে আমি হান লাগা হাওয়া পানি এনরিচ করিয়া লা গাহরি ঘর আমি হান লা দেশ ইন্ডিয়া লাগা মৌসুম ইটু হিসাব পড়া সাই কিনে বানাবলে দরকার হওয়া আছে গাহরি পালিয়া লা ঘর ইটু তো হলে তো অল্প উঁচা জায়গা আরামরা যা হা করব পড়া আর ভাল নেচুরাল ভেন্টিলেশন থাকিয়া ইনিগা সাই কিনে বানাবলে লাগে আর মানু বহিয়া লা ঘর ইটু পড়া 30 meters ডিস্টেন্স রাখি কিনে থাকিবলে লাগে ডাইরিজ খা নইলে বি পোল্ট্রি এটু হান লাগা ওসর 30 meters নিচনা ডিস্টেন্স রাখিবলে লাগে গাহরি লা ঘর এটু তো হলে ইস্ট ওয়েস্ট ডাইরেকশন এটু হিসাব পড়া বানাবলে লাগে ইনিয়া করেছে বলে তো ঘাম ডাইরেক্ট আহিয়া এটু কমতি করব পারিব দুসরা একটা তো থার্মাল নিউট্রাল জোন হয়ে থাকে এটু তো হলে তো তাপমান লাগা রেঞ্জ গাহরি খান থাকিয়া বহুবলে কমফর্টেবল আরাম পাই থাকিয়া আর থার্মাল স্ট্রেস নাহিয়া লাগা সাইন দেখা ইটুকে থার্মাল নিউট্রাল জোন ইনিয়া মাতি থাকে গাহরি লা বাচ্চা খান একদিন হওয়া লা সময় দে 35 degrees Celsius ইনিয়া তাপমান তো ভাল আছে আর একদিন বা এক হপ্তাহ হয়ে থাকে লা সময় দে 30 degrees Celsius ইনিয়া হবলে লাগে আর গাহরি বাচ্চা খান ছয় হপ্তাহ তক তো হলে তো 24 degrees Celsius ইনিয়া তাপমান দে রাখিবলে লাগে গাহরি খান একবার 20 kg বা 60 kg নিচনা পুঞ্চিছে বলে তো 20 বা 26 degrees Celsius তো ঠিক আছে গাহরি খান 60 বা 90 kg পুঞ্চিছে বলে তো 18 বা 22 degrees Celsius এইটো লাস্ট সময়তে গাহরি খান তাপমান তো হলে তো ইমান লাগে আর গাহরি এডাল্ট ডাঙর হয়ে যা এইটো খান তো 18 বা 22 degrees Celsius ইনিয়া হবলে লাগে গাহরি খান তো হলে তো গরম আর হিউমিড জায়গা খান দে হলে তো ইমান বরদাস্ত করবলে না পড়ে কিনিম দে হলে তাহান লা সোয়েট গ্ল্যান্ড ইটু কমতি থাকে তাহান লাগা চামড়া ইটু দু হলে তো একদম মস্ত থাকে ইটু নিমিদে তাহান একদম গরম আর হিউমিড জায়গা ইটু তো বরদাস্ত করবলে দিগদার হয়ে যায় বেশি গরম আর বেশি ঠান্ডা ইটু হলে বি গাহরি লাগা ঘাও লাগা পারফরমেন্স আর তাহান লা রিপ্রোডাক্টিভ পারফরমেন্স এটু কমজোর করে দিয়ে এটু কে ওভারকাম করবলে এটু হান খাই দিবলে নিমিলে ঠিক তালা গাও গাহরি লা ঘর তো হলে তো বানাবলে দরকার আছে গাহরি ঘর বানালা সময় দে গাহরি খান বাচ্চা থাকিয়া টাইম দে আর অল্প ডাঙর হয়ে যা পিছিয়ে গ্রোভার লা স্টেজ মংস বুখিয়া লা স্টেজ লা সময় দে আর বাচ্চা পা লা সময় দে আর মোটা গাহরি এটু হান তো আলাগ আলাগ ঘরে রাখিবলে দরকার আছে

0: Hello, dear listeners. Welcome to our Senior Citizens Program, where we celebrate the life of our senior citizens. Sir, I'm going to give you welcome greetings on our Senior Citizens Program there. Aro bishi khushi ase apni mon la program de aina aina join gura do mujin la interview shuru na kora ki de listeners kan gani apni la nam aro apni kudre chana mushi dolap kudile pao
1: acha ami la nam to gitsukere ami to ki wema bra eto to jana mushi
0: apni ki wema busira chana mushi na to etu busti de apni la chailu memories bi bishi thakibo do to etu la memories kan alap kudile pao
1: etu ami la busti de poela to ছোট্ট আছে বস্তি লো এটি তো ছোট আছে এটি 300-200 মোর দেন 200 থাকে টাইমতে আমি তো জানি লোসে এটা তো 1000 ওপরে 1300 নিচিনাতে এটা তো হাউস হোল্ডত থাকিছে
0: ওকে এন্ড আপনি স্টুডেন্ট লাইফ তো স্যার আপনি এরিয়া জানা মুছে ছেলেটু এরিয়ে থাকি তো আপনি স্টুডেন্ট লাইফ এরিয়ে ফোন থাকি না স্যার
1: আমি স্টুডেন্ট টাইমতে এটি তো পয়লা তো গভর্নমেন্ট বি আছে প্রাইভেট নাই আর গভর্নমেন্টে এটি পড়ে কিনে ক্লাস টু থ্রিতে পড়ছে আর এটি পিছিয়ে লয়লা স্কুল আইসে লয়লা স্কুল টাইমতে তাতে যাইছে পড়ছে আমি আর তাতে পড়ে কিনে ক্লাস ফাইভতে পড়ছে আর এটি টাইমতে আর ক্লাস ফাইভতে পাস হয়ে কিনে আর গভর্নমেন্ট হাই স্কুলতে যাইছে আর এনেকাপরা যাইছে দে আর এটি পিছিয়ে হাই স্কুল খান তো অলপ সলপ তো আহি যাইছে
0: তো এস স্টুডেন্ট এনে লাইফ তো কি না থাকিছে
1: ইতি তো স্টুডেন্ট খান বি ইতি তো আমি নিছ না না থাকে নাই পুলা তো স্টুডেন্ট খান বি কমতি মানে খান বি বা আমা খান বি সব তো না জানি কিনা থেকে আছে কমবা তো জানি আছে হলে আড্ডা নহিনি ইতি তো পাঁচজন ছয়জন ইতি তো জানি কিনে থাকে মানে আছে পুলা তো আজিকালি তো সব তো পড়ে কিনে থাকছে এনেকা আছে ইতি টাইমতে আমি পুরিয়া টাইমতে আমি

0: তো আপনি কারণে উত্তু টাইম দিয়ে ভাল থাকিস না আজিকালি ইজি হয়েছে
1: আজিকালি তো আমি এখান আজিকালি তো ইজি হয়েছে পয়লা তো এতে তো সব তো পানি খেতে কাম দিয়ে সব তো আমার হাত পায় এতে তো সব তো খুন্দিব আর মেশিন না থাকে কারণে খুন্দিব আর মেহিন করব এনে করে কিনে পয়লা তো এনে দুঃখ পাই কিনে করেছে আর আজিকালি তো এটি তো কি কি মেশিন খান তো আছে এটি তো খুন্দি বলেই নাই মেশিন পারে সব তো খুন্দি কিনে আর মেহিন করে আছে একবার পারা দুইবার কুড়িয়ালা এটি তো পুরি দিছে এটির পর আজিকালি তো এটি তো টেকনোলজি নিমিতে বেশি ভাল হয়েছে
0: টেকনোলজি ভাল মন ইউজ করছো বলে মানুষ কারণে বেশি মতো বুঝে তো মানুষের কাম বেশি আরাম করে না আর আপনি ফার্মিং করে না অল থ্রু আউট ইউর লাইফ না ফার্মিং করে না আইএমডি চ্যালেঞ্জেস কুমা তো লোক পাইন থাকবে না ডিফিকাল্টিস কারণে না টুকালা না তো এই তো চ্যালেঞ্জেস কারণে অল্প কই দিবে না কি কি লোক পাইছে ডিফিকাল্টিস
1: এনেক আছে আমি খান তো মানে খান তো এনেক আছে দুঃখ পা তো এটি তো খুঁড়ি খুঁড়ি নিমিতে দুঃখ পায় খুঁড়ি তো কাটিব আর গাড়ি বি নাই রাস্তা বি নাই এটি তো বকি কিনে খোঁজতে যাই নে বকিব সামফালে বি যাই কিনে বকিব এনে কিনে পয়লা তো বেশি দুঃখ পায় কিনে এটি তো বেশি দুঃখ আছে আর এতিয়া বি দুঃখ তো পয়লা বি এনে আছে খুঁড়ি আর দাম খান তো কাটি কিনে এটি বি রাস্তা বি নাই গাড়ি রাস্তা আর বকিয়া তো এটি তো বেশি দুঃখ হয় দাম খান বি এনে আছে এটি দুইটা আছে আর কয়লা খান তো কয়লা খান বি বকি কিনে না এটি তো বেশি দুঃখ হয় এনে আছে জঙ্গলের পরে এটি তো খুঁড়ি খান কাটিব আর কয়লা খান তো তাতে পর সব চরকল করে কিনে না তাতে পর আর ওলাই কিনে তাতে পর বস্তা পর আনি কিনে
0: নোটিস করিস নাকি এই বস্তু এন্টার করি সব হসপিটালে চাইছো গেলে সব মানুষ খুঁড়ি জমা করে আছে তো আই এই উইন্টার কারণে প্রিপেয়ার করিস না না কেনা আছে না
1: উইন্টার উইন্টার আর এটি এটা না পানি খেতে পিছিয়ে নেই এটি তো পানি তো গিয়ে থাকে না এটি টাইম দিয়ে এটি নিমিলে মেকাম তো এনেকা রাখি আছে জমা করি নি না এটি তো পানি গিরা তো বেশি গিরে দিব মানে
0: আর বস্তি মানুষ খেতে না যায় আমি কাম একু না থাকি এমনি লিজার টাইম একটু একটু লোক পাই না পড়ি না
1: কেতিয়াবা তো মানুষ খান তো খেতে খান তো খতম খুঁড়ি থাকি নে কোনোবা তো থাকি থাকিব হলে কোনোবা তো এইটো তো ৰুটি খান বি বানাই কিনে খাব আর গালহা খান বি বানাই কিনে খাব এনেকা হব আর খেতে দে আমি খান তো সানডে দিন দে ছুটি আমি খান তো চেস খেলে বস্তি মানুষ খান তো এনেকা আছে কোনোবা তো এনে বহে টাইম দিয়ে এইটো তো চেস খেলি থাকিব আর চেস খেলি কিনে এইটো মুখ অলপ তো কেবা করব এনে করি না খেলি থাকে কোনোবা তো বেস্ট অফ থ্রি এনে করি নে আর ওলাব কোনোবা তো বেস্ট অফ ফাইভ এনে করি নে দুইজন দুইজন এনে করি নে পালা পালি করি নে এনে করি থাকে আমি এখন তো একো না করি টাইম দে না প্রয়োজন কোনোবা তো করব আর সামফেলে কোনোবা তো খেতে দে যাই কিনে অল্প জলি আহব এটি টাইম দিয়ে করব এনে আছে আর চেস লাগা এটি তো বেশি ভাল একটা আছে দে খেলা এটি তো এটি তো ব্রেন এক্সারসাইজ একটা আছে এটি তো এটি পরে আমি খান বি করে থাকি হলে বি সিক্সটি ফাইভ সিক্সটি ইয়ার্স এনে গান খান করে থাকি
0: সিং অলডার জেনারেশনস আইনা রেক্রিয়েশনস কিন্তু ইনভলভ করে না তান গানে বি বেশি ভালো তান লা মেন্টালি বি এক্সারসাইজ থাকি যাব না তান না
1: তখন তো এক্সারসাইজ করবে না পুজোর কোনোবা তো করব কোনোবা তো সম্পেনে করব এনেকে আছে ফ্রি টাইমতে
0: ওকে ওকে আর খেলা তো মোস্টলি তো কোথায় খেলে একজন লাখর দিয়ে খেলে না কোনোবা জায়গা
1: আমি আমি এখন কমিউনিটি হল থাকি তাতে থাকি নে খেলে থাকি মানুষ খান বি বেশি মানুষ আহি নে জমা করি নে চাই থাকে এনেকে আছে
0: সো পুষ্টিবরা হল রাখি দিন আছে হয় পোর্টি প্রোভাইড করে আছে তো হয় I think that's a really good initiative na busti manora
1: hoy
0: aro manu bi beshi jama hoye gele I think competition ni thakyo to tade
1: hoy hoy ni gaje
0: acha ya honi le beshi khushi je
1: acha
0: aro apni bi busti ba janam hola ase aro I think most of your life to busti re pura hola

0: তো আপনি মেজর চেঞ্জেস তো কিনা দেখছি না, ফ্রম দ্য পাস্ট টু আজি তাক পুস্তিতে ডেভেলপমেন্ট হন হব পারে, চেঞ্জেস কেন কি কি?
1: এইটো বস্তুটো বেছি চেঞ্জ হৈছে এতিয়াতো। পহিলাতো আমি খান খেয়াৰ পৰাই এইটোতো ঘৰ বনাই কিনে না এইটো বি থাকিছে। আজিকালিতো কিয় ল'ৰা এইটো ঘৰ বনাবি এটা বি নাই, আৰু ৰাস্তাখন বি একদম বেয়া হৈছে। যা অহা লা ফুটপাথ খান বি বেছি বেয়া আছে। হ'লে বি আজিতো আজিকালিতো এইটো খান বি চবতো জ্বালাই কৰি কিনে না পাথর জড়া কিনে সব নিয়ে করে দিছে।
0: আচ্ছা স্যার, আর পুস্তিতে সিনিয়র সিটিজেন্স কেন না তান গানি কু প্রোগ্রামস কেন থাকে না নাই, কমিউনিটি সার্ভিস তান কে প্রোভাইড করে না নিয়ে লাইক থাকে না কই তান তো এটা তো পুরা পুরি হইছে যে কুমাইম দি তো ফ্যামিলি রে পাচান না ঠিক আছে না, তো তান কে মতব করলে তান কে রিচ আউট করলে কু এনিয়া কই না নাই পুস্তিতে
1: পুস্তিতে এনি গেছে এটু 80 ইয়ার্স এবভ এনিয়া প্রোগ্রাম এটাই থাকো চার্চ দে থাকে তো ইয়ার ইয়ার দে এনেকুৱা কৰি নে তাৰ লগতে এইটো কিবা প্ৰাইজ বি দিয়ে পঞ্চলিতো না 80-85 এনে হ'লেতো এনেকুৱা দিয়ে, আৰু কিবা বাচ্চা খান বি খেলাই দিয়ে তাকে এনেকুৱা আছে।
0: শুনিনে বেছি খুচি আছে যদিও নয়িং এল্ডাৰ্ছ খান গিয়ে খেৰ গৈ আৰু শুনিনে বেছি খুচি আছে। আৰু ছাৰ আপুনিতো ৰেডিঅ' শুনিনে নাই?
1: ৰেডিঅ'টো শুনিয়ে কেতিয়াবা কেতিয়াবাতো শুনিয়ে আমি ৰেডিঅ'টো একদম ভাল আছে দেই শুনিবলৈ। এইটোতো খবৰটো বেছি শুনি কিনে খুচি পায় খবৰটো শুনি কিনে না
0: ৰেডিঅ' লিষ্টনাৰ্ছখনকে একো ক'বলৈ মন আছে নাই
1: এইটোতো শুনিয়েতো না ৰেডিঅ'টো শুনি থাকিলেতো এইটোতো ভাল আমি লাভ কৰে শুনি থাকিলেতো এইটোতো আজি আজি কেনেকুৱা কৰি আছে এইটো খান বি চব কৈ দিব, কালি এনেও কৰিবি এনেও বি কৈ দিব। এইটো খানতো মানুহখানতো আজিকালিতো চবতো জানি থাকে নাই, এইটোৰ পৰা এইটো খানতো চব কৈ কিনে মই খান বি এইটোতো ঘুরব লাগে এটো ভাবি যায়।
0: আর একটা লাস্ট কোয়েশ্চেন আছে আপনি গানি স্যার, লিসনার্স খান গানি একটু এডভাইস দিবলে আছে না, ইয়াং হোক পারে অল্ড হোক পারে না, একটু এডভাইস দিবলে আছে না আপনি আছে
1: বলে তো বিশ্বাস আছে। আলে মে এটু শর্ট পারে কই দিব, আজিকালি তো মানে খান তো কাম করে তো এটি তো বিশেষ আলসি হয়েছে, কাম করে তো এটি তো আলসি না করবি কাম করবি কি কি হলে বি ছোট মতো হলে বি অলপ চলপ তো একদিন একদিন দিয়ে অলপ অলপ তো করব লাগে, এটি তো বেশি ভাল আছে। এটি তো এক্সারসাইজ করে কিনে কাম করে তো এটি তো বাচ্চা খান বি খাবলে পারব, আর এক্সারসাইজ না করে কিনে বহি থাকলে দিন বারটা থাকলে তো এটি তো খাবলে না পারে, আর গাও বি ঠিক নাই এটার অলপ চলপ তো একদিন একদিন তো করব লাগে, আর কাম করলে বি দুঃখ না করে কিনে নকরবি কেতিয়াবা তো দুঃখ হব বলে বি এনেকা করলে তো আমি দুঃখ হব এটি তো ভাবি কিনে করব লাগে এটি আছে।
0: আপনি বেশি ভাল এডভাইস একটা দিয়ে দিছে, মন জীবন একটা থাকে তো মন লাগাও এই মরম করব লাগে না, তো মন এই কিনা মরম করব বলে মন এক্সারসাইজ করে হেলথি রাখি সেগুলি বি লং লাইফই থাকিব খুশি বি থাকিব না, বেশি ভাল এডভাইস দিয়ে থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি। আই এম শিওর আপনি এডভাইস শুনি না লিসনার্স খান বি বেশি লার্ন হয়ে থাকবে কিনা মুভি মূলা ইন্টারভিউ এটি ওরা এন্ড করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড দ্যাট ওয়াজ আর কনভারসেশন উইথ দ্য রেসপেক্টেড স্যার টিটসে খেরে, শেয়ারিং হিজ স্টোরিজ ফ্রম হিজ ভিলেজ লাইফ অ্যান্ড দ্য উইজডম হিজ গ্যাদার্ড। It's a beautiful reminder that the strength of our communities still lives in the soil, in the stories, and in the elders who keep them alive. Thank you, Sir Titsa, for your time, your memories, and for the lessons you've passed on to us today. To our listeners, thank you for joining us on the Senior Citizens program. Until next time, take a moment to call or visit the elders in your life. You'll be surprised at what you learn. I'm your host, Pedong Bathongar. And this has been the Senior Citizens Program. Stay well, and we'll see you again soon.

প্রোগ্রামটি অকুদেশ্বর গীত শুনব আপনাকে মিকা সিং আর এডিশনাল ভোকালস আছে নাকশ আজিজ ফিল্ম আছে তামাশা আর একটু গীত কারণে লিখি কিনে পথা আছে বিবেক সরুপথর আসামপাড়া ওয়েল বিবেক থ্যাংক ইউ সো মাচ আর তাই এই গানা ডেডিকেট করে দিয়েছে অঞ্জলি বসুমতারী আমল বসুমতারী কাসিম আলী যোগেন্দ্র রংপি ডক্টর জুবেন কিভিলে খো মেথা রকোভিলে মেথা and to you in alikiase well thank you so much likina patai dia karne

ওয়েল ছুবাকে জঙ্গের আপনি কে মো একদম থ্যাংকস জানাই দিয়েছে কি মানে বেশি ফিল্ম তো মুভি ইয়াদ না থাকি যায় আর গানা গান তো মন দিয়ে থাকে হলি ফিল্ম লাগার নাম তো ইয়াদ না থাকি যায় তো কারণে আপনি বেশিরভাগ তো ইয়াদ করাই দিয়েছে মইকে তো স্পেশালি অ্যান্ড আই এম সো থ্যাংকফুল টু ইউ এনিওয়ে নেক্সট গানা আকৌ বজাই দিবলে আছে এই গানার কারণে লিখি কিনে পঠাই আছে শশীন লো রেংমাহ কার্বিয়ান লং পাড়া তাই লিখি আছে কার্বিয়ান লং আসাম পাড়া আছে তাই বি তো তাই এই গানা ডেডিকেট করে দিয়ে আছে টু ওয়ান অ্যান্ড অল কইনে লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ লিখি কিনে পঠাই দিয়ার কারণে ইফ পসিবল কে আছে হোয়াট ইফ ইফ পসিবল নাই পসিবল আছে কিনে নাই আপনি লিখি কিনে পঠাই দিয়েছে সো ইউ শুড নট সে দ্যাট ইফ পসিবল

0: Good evening. Ito ake Swani Kohima sam laga khobor purese ketukhol mere poila headlines. Prime Minister Narendra Modi kushi ki sarkar tu huile jua baro sal somoi naujawan mahila aru kisan khan ke empower kurise. Chief Minister Nipun Rio to Kuki hostages khan ke release kura opor khushi khushi Manipur te shanti thakibole appeal kurise. Advisor Tuga Guru Sukhalu to Sorkari resources Khan Bhal Pura Cholabole Laga Dokari Kushi Aru Nagaland to Desh Laga Sob Jagade PM Surakshit Matirva Abhiyan Laga Dosal Commemoration Te Bhag Loise Etia Pura Khobor Prime Minister Narendra Modi Aji Kushi Ki Sorkar Tu Hule Jo Bora Sal Homoite Iku Fini Charyanai Desh Laga No Jawan Mahila Aru Kisan Khan Ke Empower Kuribole Ekta Social Media Poste Shri Modi Kushi Ki 1.4 Billion Nagrik Laga Ashirva Aru Sobse Age Desh Laga Atma Pura Luina Sorkar Tu Hule Mon Raki Dishe Biswas Unuti Aru Public Welfare Nimite Tai Pura Kushi Ki Nacharya Laga Kam Kura Pura Aji Desh Tu Hule Dunia Laga Stage Te Ekta Notun Identity Tu Pai Lushi Jun Tu Infrastructure Pura Luina Digital Revolution Te Jaishe Shri Modi Tu Jani Thagibule Aru Develop India Kuribule Kushi Sorkar Tu Hule Nachari Kena Age Bari Ase Jun Tu Te Seva Bhal Governance Aru Prosperity Laga Rasta Pura Luikina Nagaland Chief Minister Nipun Rio Pura United Naga Council Aru Naga Civil Society Organization Khan Kuki Hostage Khan Ke Safe Release Kura Apor Swikar Kuri Dishe Juntu Church Buddhist Khan Aru Baptist World Alliance Pura Loikina Appeal Kura Pichire Hostages Khan Ke Aji Release Kuri Dishe Ekta Moina Apor Nishina Tai Khan Ke Arm Group Khan Pura Manipur Senapati De Tai Khan Ke Abduct Kuri She Khankopi District De Tinta Church Leaders Khan Ke Mura Pichire Ekta Post X De Shri Rio Tukushi Ki Tai Pura Naga Civil Societies Laga Representatives Khan Logopishi Kotha Kuri She Aru Formally Appeal Bi Kuri She Hostages Khan Ke Humanitarian Ground De Chari Bole Tai Pura Kuri She Ki Release Kuri Dia Tu Manu Laga Zindagi Ke Man Kura Tu Dikhai Ase Human Rights Ke Commitment Aru Naga Manu Laga Morom Aru dignity ke dhura opor chief minister to asha dikhai dise ki itu unity pura biswas division de hill kuribole aru manipur de lamba shanti thakibole kuise tai pura dialogue morom opor kuise aru biswas juntu sobse tagot hatiya ase reconciliation aru shanti nimite shri yu aru bi appeal kurise ki itu nishna choita naga hostages khan ke safe release kuribole kuise aru humanitarian manner loikina asha tu dikhai kina itu kam pura biswas te mazbut kuri dibo buja bujite aru itu pura osol shanti aru aram tu pabo advisor for food and civil supply ke toga ku sukhalu pura public laga bhalai karone sarkari resources tu bhal pura cholabole laga dorkari ese kuise district planning and development board dpdb laga monthly meeting jenebote aji kotha kura same tai pura kuise ki nagaland te sarkari kam kura laga bishi uncha ratio ase holi bi limited revenue generation ase Shri Sukhalu Juntu DPDB Laga Chairman ese tai pura regular public awareness program khan thakibole matise nagrik khan ke sarkar laga unuti laga initiative khan de bhag lobole meeting laga somoy board tu hoile unassigned public properties khan laga transfer opor kotha kuise juntu itia district administration to Zineboto town council pura chola ase aru itu tu formally handed over kuri dise multi purpose hall nibite 1 year trial basis hisabte nagaland te aji desh laga sob jagate pradhan mantri surakshit Matriva Abhiyan PMSMA Laga Dosal Commemoration Te Bhag Loi Ase Itu Hoile Health and Family Welfare Laga Ekta Flagship Initiative Ase Jun Tu Laga Manzil Tu Hoile Bacha Bukhya Mahilas Khange Quality Antenatal Care Tu Dibole Ekta Program Tu Hoile Directorate of Health and Family Welfare Kohima Te Rakhise Tate Health Minister P. Paiwang Konyak Pora Koise Ki Jwa Dosal Homoite Pradesh Te Specialist Khan Tu Health Centers Khan Te Jai Ase Anatal Seva to Dibole aru early detection of high risk pregnancy to Dibole. Minister to doctors, nurses, ANMS, aru ashas kanke badai dishe, aru dur jagate ama kanke ponchibule anurud kuri dishe. Abni khan to Akashwani Kohima Puradia khobor huni ase, taza khobor joli pavo karne, ami khan la X handles, AIR news alerts, aru AIR underscore komayate, follow kuribi abni khan pura, itu khobor to news on air app, aru YouTube channel, AIR news Kohima Pura huni bole paribo. Welcome back. Abni Khan Sam Laga Khobor Huni Ase. Chief Minister Nipun Rio Tu Hoile Nagri Khan Ke Safer Nagaland Mobile Application Tu Cholabole Mon Uthai Dishe Kile Mane Pradesh Laga Sob Jagate Monsoon Season Tu Suru Hoise. একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তাই পুরা কৈছে কি সিটিজেন সেন্ট্রিক এপ যুন্তু নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পুরা ডেভেলপ করেছে ইটু পুরা ঠিক সময় এলার্টস জানকারী আর সুরক্ষা রিসোর্সেস তো জানিবলে পায় যুন্তু মৌসুম লগত জুড়ি আছে ইটু পুরা মানুখানকে ইমার্জেন্সি লাগা সময় এওয়্যার আর তৈয়ারি থাকিবলে শ্রীরিও আর কৈছে কি ইটু কামটো হলে সরকার লাগা কমিটমেন্ট দেখাই আছে একটা সেফার আর বেটার ইনফর্ম নাগাল্যান্ডে বানাবলে পেরেন ডিস্ট্রিক্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট বোর্ড টু হইলে সিঙ্গল ইউজ প্লাস্টিক টু ডিস্ট্রিক্ট লাগা সব জায়গাতে ব্যান করে দিছে ইটু লাগা ফাসলা টু হইলে যাকালি বোর্ড মিটিংতে করে লইছে তাতে ডিপুটি চিফ মিনিস্টার টি আর জেরিং পড়া চেয়ার করেছে সিঙ্গল ইউজ প্লাস্টিক টু এনভায়রনমেন্ট কারণে বেশি বিয়া আছে কইনা শ্রী জেলিয়াং টু কইছে কি প্লাস্টিক টু পুঞ্চিবলে 100 সাল ওপর লাগে তাতে পানি রাস্তাতে জমা করে জানোয়ারকে মরাই দিয়ে আর খা লোয়াতে আর পানিতে মাইক্রো প্লাস্টিক টক্সিক টু ফেলায় তাই পুরা কৈছে কি প্লাস্টিক টু হইলে ইকোনমিতে ডমিনেট করে কিলে মানে প্রোডাকশনতে কমতি দাম পড়া পারে মিটিংতে হইলে ইনটাংকি ন্যাশনাল পার্ক ওপর কথা কৈছে আর ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাইরেক্টর অফ পার্ক আর ডিএফও লগ কোঅর্ডিনেট করবলে অনুরোধ করেছে ডাইরেক্টর লাগা অফিস টু ভাল পড়া চলাবলে ইন্ডিয়াতে যা বড় সাল সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা সাপনা থাকিয়া লাগা লিডারশিপ নিচেতে সাবকা সাথ সাবকা বিকাশ সাবকা বিশ্বাস আর সাবকা প্রেয়াস লাগা প্রিন্সিপলস পড়া চলাই কিনা ডর বদলাভটি হয়েছে ইটু লাগা সময় মোদী লাগা সরকার পড়া গরিব কিষাণ মহিলা আর নজওয়ান খান কারণে ভালাই আর এম্পাওয়ারমেন্ট কারণে বেশি ফ্লেগশিপ ইনিশিয়েটিভ খান তো জারি রাখিছে আকাশবাণী নিউজ পড়া যা বড় সাল সময় সরকার লাগা কামতে স্পেশাল ফিচার্স তো ডর সেক্টরস ফিনি আপনি খান কারণে আনি আছে আজি মই খান সরকার পড়া হেলথ সার্ভিস ফিনি কদম উঠা খান সাব
1: যা বারো সালতে সরকার পড়া ইন্ডিয়া লাগা হেলথ সিস্টেম ফানে বেশি মজবুত করে দিছে যুন্তু পড়া ইতিয়া আরো অ্যাক্সেসিবল এফোর্ডেবল আর কোয়ালিটি ড্রিভেন হয়েছে 2018তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়া দুনিয়া লাগা সবচেয়ে ডর হেলথ ইন্সুরেন্স প্রোগ্রাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো লাগু করে দিছে এটি স্কিম নিচেতে 5 লাখ টাকা লাগা ফ্রি হেলথ ইন্সুরেন্স তো সদায় সাল সোশিও ইকোনমিকলি কমজোর থাকা পরিবার কে দিয়ে আছে অক্টোবর 2024তে সরকার পড়া আয়ুষ্মান ভারত ভে বন্দনাটো লাঘু কৰি দিছে যোনটো পৰা